ভাইন বোনো আজকে থাকতে হবে কার্যক্রম খেতে বাড়িতে কি আমি পড়া সুট আশা করা হোক আসে কার্যক্রম মে আমার আপনি যে বাতে রয়ে হি আপনি গমে হোগা তো আপনি আমার আজ নয় কার্যক্রম কেউ লাগ্যু এনে বারা মে আপ রায় সুঝাও অমনে আলী শকো অমার অনপতা মতে আমার পতু হে কার্যক্রম খেতে বাড়ি ওয়াগড় রেডিও 90.8 FM মুকাম পোস্ট কুপড়া ওয়াগধরা ক্যাম্পাস বাঁসওয়াড়া রাজস্থান আমার পিনকোড নম্বর হ্যাঁ 3200001 আজি વધારે જાણકારી બલ્લે આપો મને ફોન કરી શકો અમર અણા ફોન નંબર માતે અમર ફોન નંબર હે 9414082643 તો બાઈન બોનુ ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મે અણસ ટેમ માતે એક નવા વિષય ની હાતી તારુદી રામ રામ રામ રામ